সেন্ট জার্মেন আর তাস আর্সেনাল দি আজাং লিসা চ্যাম্পিয়ন্স রিবুয়ান পর্তুগাল স্টেলা দি কারাকান উন্তুক মং হাদিলান সিচুসি দি সানা সেমেন্টারা লায়না ট্রান্সপুটাসি দি ইবু কোটা প্যারিস তুরুত্তর ডম্পাক মন্ত্রী দলাম নগরী প্রাঞ্চেস লরোতেন নর্জ মনেতকান বাবা লাপান ওরাং বরাদা দালাম কন্দুসি ক্রিথিস সেমেন্তারা তুজু রাতুস লাপান পুলু ওরাং দি দঙ্গা আকিবাদ আক্সি করকরাসান তত্তিবুত সাতু ওরাং দি তেমুকান তেবাস দি জালান লিয়ঙ্কার পাড়ি শ্যাং তম্পাত দি চুবা দি ব্লোকির ওলে পাড়া পড়োসাহা সপাঞ্জাং মালা মন্ত্রী দলাম নগরী মঙ্গসান বাবা আরাপাত কিয়মনান আকান পরতিন্ডাক তেগাস প্রেসিডেন্ট আমেরিকা সরিকা ডোনাল্ড ট্রাম্প মনেতকান বাবা আমেরিকা সরিকা থাম্পের মঞ্চপাই কস পাকিস্তান নিউক্লিয়ার দিঙ্গান ইরান নমুন ইয়া মম্পরিঙ্গাত কান বাবা তিন্ডাকান মিলিটার তেতাব মঞ্জাদি অপসি জিকা নাশ নেগোসিয়াসি মনমুই কলঙ্ক গলান দলাম সবুয়া বাবঞ্চারা ত্রাম মঙ্গতকান বাবা প্রেরিতা স্বমরিন্তা হানিয়া আডালা মম আস্তিকান ইরান তিদা আকান পরনাম মিলিকি সিদ্ধান্তা নিউক্লিয়ার ত্রাম মঙ্গলেম বাবা ইরান তেলা মনে তুজুই খাউসুল ইয়াং মঙ্গ মলঙ্গারান নগারা তরসিবুত মঙ্গে ভাঙ্কান অতাউ মম্পর ওলে সিদ্ধান্তা নিউক্লিয়ার ইয়া মনে বুতকান বাবা পারা নেগোসিয়েটর তেলা মম্পর লুয়াস চাকুপান পরশাতান ইয়াং সিডাং দিয়া বাহাস সিদলা ইয়া মনম পাইকান ক খাতিরান ইয়া মঙ্গ কই ক মুমগিংকান ইরান মম্পর ওলে সিদ্ধান্তা দারিসুম বদলাইন প্রেসিডেন্ট ট্রাম্প মনেবুত পমবিচারান তরসেবুত বড়লাংসং আল্লাহ নামুন মনতকান বাবা কমজুয়ান সিদাংদীপ চপাই ইয়া মঞ্জলাস খান বাবা ইয়া লভি মমিলি উন্তুক মঞ্চপাই ক সপাকতান দামাই নামুন ইয়া মম্পরিঙ্কাত খান বাবা আমেরিকা সরিকা তেতাব আকান মঙ্গাম্বেল তিন্দাকান জিকা তন তুন্তুয়ান তুন্তুয়ান্যা তিদা দীপন হুই কপালা অর্গানেশিয়া সিকাসিয়া তান দুনিয়া মং উমুম কান বাবা লিমা পেসেন্টেলা পুলি দারিজিনিস ভাইরাস ইবোলা ইয়াং লঙ্কা সুলামা কুঞ্জুঙ্গান্যা কবুনিয়া দি বিলায়া তিমুর রিপাবলিক ডেমোক্রেটিক কাঙ্গো পুসত বাবা ইয়াং সিদাং বডলাংসুং সাত ইনি ডিরেক্টর জেনারেল হু টেড্রোস অ্যাদহানম ঘেব্রিয়েস মনম পাইকান পঙ্গুমান তরসবুত সাত ম রশ্মিকান সবুয়া পুসত পর্বতান ইবোলা ইয়াং বারু দিবুনিয়া ইবু কোটা প্রভিন্সি ইতুরি ইয়া যুগা মনেকান কান পেরান ক্রুশিয়াল কতলিবতান মশরাক দালামঙ্গা দিলান পম্বারান পেন্ডিয়া কিত তরসিবুত কাসুস কাসুস কসুম বুহান ইনি মন্ডুই কাসুস পরতামা ইয়াং তর ডকুমেন্টাসি দি মানা পেসেন ইয়াং তর কনফ্রান্সি তর ইনফেক্সি ভাইরাস ইবোলা জেনিস বুন্দিয়ালিও পরহাসিল বর্তাহান হিডুপ সালামা বাবা ইয়াং তাদি সাত ইনি মনুরুত হু ডাটা রশ্মি তরবারু মনুঞ্জুকান আদানিয়া সম্বিলান রাতুস এনাম খাসুস দুগান ইনফেক্সি দান দুয়া রাতুস দুয়া পুলু তিগা দুগান কমাতিয়ান ইয়াং তরকাই দেঙ্গান বাবা তরসিবুত দি নিকারা তে তাঙ্গা উগান্ডা পিহাক বরবেনাং তেলা মঙ্কন ফার্মাসি সবিলান খাসুস ইনফেক্সি দান সাতু খুসুস কম মাতিয়ান সবলুমনা ডক্টর্স উইদাউট বর্ডার্স এম এস এফ মম্পরিং কাতকান বাবা ভিরাস তুরসিবুত তের তরুস মনেমবার লবি দারিপাদা উপায় তং পনাঙ্গুন কান মাস্কিপুন তেলা তুরজাদি পরবাইকান ঢালাম কোর্ডিনাসি লায়ান ক সিয়াতান সরসা তিবতানিয়া বান্তুয়ান তাম্বাহান অর্গেনিসিয়াসি তরসিবুত মরুয়েকান পলুয়ার সান পঙ্গুঞ্জিয়ান সচারা সগারা পনের পঙ্গিরাহান তিঙ্গানা ক সিয়াতান ইয়াংলক বিচ পাত সরতা অ্যাক্সিস তাম্পা হাম্পাতান তারারা পাসুকান মেডিস এসেন্সিয়াল দালাম ও লার্গা ক্রিকেট জোড়া বর্তাহানান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড়াসেল মম্পর তাহানান গেলর ইপিএল মারেকা সেতলা মঙ্গালাকান গুজরাট টাইটান্স ধিঙ্গান সলিসি লিমা উইকেট পাড়া পরতান্ডিঙ্গান ফিনিল ইয়াং দিল গেলার দি স্টেডিয়াম নরেন্দ্র মোদি আহমেদাবাদ তাড়িমালাম সেতলা দি মিন্তা উন্তুক মমুকুল ব্যাটিং তরলবি দাহুলু গুজরাট টাইটান্স মঞ্জাতাত কান স্কোর
100